আচ্ছা নেক্সট ওয়াইকেন আছে মিকিউটর সেখানে সুইট ভাই জানি আই এম সো গ্লেড দিস রিজন ইউর এন্ট্রি ফর দ্য সারপ্রাইজ শো ওকে থ্যাংক ইউ খেলা খেলা রুসু শাম আচানক রুসু বলো ওর দুন কোথা খোলো মিনে বলো তো সারপ্রাইজ এর কৌছি রশি খান থ্যাংক ইউ সো ভেরি মাচ নেক্সট হিকমতুল্লাহ খান ফ্রম জন্ডু খেল না ওই যে সালাম না রাস কে কে জার দে শমা হা হিকমতুল্লাহ খান আস্তড়া মাসি দেখো রামদা ই আলা দে শমদা রো তালো রা থ্যাংক ইউ সো ভেরি মাচ মেক ইউ টু রশি খান স্পিড বাই জানি টিকেট ফর ইউ